রাধা মাধবের সন্ধ্যাকালীন আরতি কি যায়, যায় গঙ্গার ভগবান কি যায়, যায় গোপাল গোবিন্দ কি যায়, যায় পঞ্চতত্ত্ব কি যায়, যায় জগন্নাথ কৃষ্ণ।